শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 26 আগস্ট বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু বলেছেন, জাপানি বিচারপতিদের দুটি প্রধান আন্তর্জাতিক আদালতের প্রধান হিসেবে অবস্থান করা মূলত আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য জাপানের প্রচেষ্টারই প্রতিফলন। সোমবার টোকিওতে চতুর্থ টোকিও আন্তর্জাতিক আইন সংক্রান্ত সেমিনারের উদ্বোধনী অধিবেশনে মোতেগি একটি ভিডিও বার্তা প্রদান করেন। এশীয় এবং আফ্রিকার দেশগুলোর সরকারি কর্মকর্তাদের আন্তর্জাতিক আইন সম্পর্কিত বিষয়ে যথার্থ জ্ঞান প্রদানের উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। মোতেগি বলেছেন, যেহেতু আমরা যে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলেছি সেটি নানা রকমের চ্যালেঞ্জের সম্মুখীন, তাই আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগে বাস করছি যা নির্ধারণ করবে যে সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায় আইনের শাসনের উপর ভিত্তি করে রচিত একটি অবাধ ও মুক্ত আন্তর্জাতিক ব্যবস্থা সমুন্নত রাখতে পারবে কিনা। তিনি আরও বলেন, জাপান শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি এবং আইনি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং এই প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণে সক্রিয়ভাবে কাজ করছে। মোতেগি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালত উভয় ক্ষেত্রে প্রেসিডেন্সি জাপানি বিচারকদের দ্বারা অলঙ্কৃত হওয়ার বিষয়টি আমাদের সম্মিলিত প্রচেষ্টারই প্রতিফলন ঘটিয়েছে। জাপান সরকার বিদেশি নাগরিকদের বসবাসের অনুমতি প্রক্রিয়ার ফি একাধিক স্তরে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই পদক্ষেপটি অনুমোদন করা হয়েছে এবং অভিবাসন নিয়ন্ত্রণ আইনের সংশোধনীর সাথে সঙ্গতি রেখে এটি 1 অক্টোবর থেকে কার্যকর করা হবে। স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার জন্য বর্তমান ফি 10,000 ইয়েন বা প্রায় $63 থেকে বৃদ্ধি করে $200,000 বা প্রায় $1,250 বেশি নির্ধারণ করা হবে। এই প্রক্রিয়াটি কেবল সশরীরে উপস্থিত হয়েই সম্পন্ন করা যাবে। আবাসিক মর্যাদা নবায়ন অথবা পরিবর্তনের জন্য বর্তমান ফি দাপ্তরিক কাউন্টারে $6,000 বা প্রায় $38 এবং অনলাইনে $5,500 বা প্রায় $35 নির্ধারিত রয়েছে। 3 মাস পর্যন্ত অবস্থান করার ক্ষেত্রে কাউন্টার এবং অনলাইন উভয় ক্ষেত্রেই মাশুল বৃদ্ধি করে $10,000 বা প্রায় $63 করা হবে। 1 বছর পর্যন্ত থাকার জন্য কাউন্টারে ফি বৃদ্ধি করে $33,000 বা $205 বেশি এবং অনলাইনে $27,000 বা প্রায় $170 করা হবে। 5 বছর বা তার বেশি সময় অবস্থান করার জন্য ফি কাউন্টারে $75,000 বা প্রায় $470 এবং অনলাইনে $65,000 বা $400 বেশি করা হবে। সরকার বলছে, শরণার্থী হিসেবে স্বীকৃত ব্যক্তিসহ আর্থিক সংকটে থাকা আবেদনকারীদের জন্য এই ফি কমানো হবে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। এনএইচকে জানতে পেরেছে যে উত্তর পূর্ব জাপানের ফুকুশিমা জেলায় অবস্থিত ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 2011 সালের দুর্ঘটনার পর দূষণমুক্তকরণ কাজের সময় সরানো মাটি টোকিওর বাইরে দুটি স্থানে পুনরায় ব্যবহার করা হবে। সূত্র মতে, সরকার টোকিওর পার্শ্ববর্তী সাইতামা শহর এবং উত্তর পূর্ব জাপানের সেন্দাই শহরে কেন্দ্রীয় সরকারি দপ্তর কমপ্লেক্সের প্রাঙ্গণে মাটি ব্যবহারের ব্যবস্থা গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই মাটি ফুকুশিমা জেলার অন্তর্বর্তীকালীন সংরক্ষণাগারগুলোতে রয়েছে। আইন অনুযায়ী 2045 সালের মার্চের মধ্যে এই মাটি জেলার বাইরে অপসারণ করতে হবে। চূড়ান্ত বিকিরণের পরিমাণ কমানোর লক্ষ্যে সরকার দেশজুড়ে জনকল্যাণমূলক কাজ ও অন্যান্য প্রকল্পে স্বল্প ঘনত্বের তেজস্ক্রিয় পদার্থ যুক্ত মাটি পুনর্ব্যবহার করার পরিকল্পনা করছে। এই পরিকল্পনা সম্পর্কে বোধগম্যতা বৃদ্ধি করতে সরকার গত বছর থেকে টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাসহ বিভিন্ন স্থানে এই মাটি ব্যবহার করে আসছে। টোকিওর পুনর্ব্যবহৃত স্থানগুলোতে এই মাটি ফুলের বাগান এবং অন্যান্য এলাকায় রাখা হয়েছে। এতে প্রতি কিলোগ্রামে সরকারি মান অনুযায়ী 8,000 ব্যাকেরেলের বেশি তেজস্ক্রিয় সিজিয়াম নেই। তেজস্ক্রিয়তার বিস্তার রোধ করতে উপরে সাধারণ মাটি দেওয়া হয়েছে। দক্ষিণ পশ্চিম জাপানের কুমামোতো জেলার সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পড়েছে যে আশ্রয়কেন্দ্রে পরিবেশিত একটি শুকুরের মাংসের পদ নিয়ে অভিযোগ করে মুসলিম আশ্রয় প্রার্থীরা গোলযোগ সৃষ্টি করেছেন। মুসলমানরা ধর্মীয় কারণে শুকুরের মাংস গ্রহণ করেন না। এনএইচকে আশ্রয়কেন্দ্র স্থাপন করা কুমামোতো জেলা সরকার এবং জেলার 38টি স্থানীয় পৌরসভার কর্মকর্তাদের সাক্ষাৎকার নেয় এবং জানতে পারে যে এমন কোনো সমস্যা ছিল না। গত মাসে কুমামোতোতে ভূমিকম্প আঘাত হানার পর থেকে এক্স, থ্রেডস এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য পোস্ট করা হয় যে খাদ্য সহায়তা হিসেবে পরিবেশন করা শুকুরের মাংসের মিসো স্যুপ নিয়ে মুসলমানরা অভিযোগ করেছেন। এই ধরনের পোস্টগুলো মোট 16 মিলিয়নেরও বেশি ভিউ পায়। জানা গেছে, ভূমিকম্প আঘাত হানার আগে অনলাইনে করা একটি মন্তব্যের উপর ভিত্তি করে পোস্টগুলো করা হয়েছিল। প্রকৃতপক্ষে জেলার একদল মুসলিম এবং আন্তর্জাতিক অলাভজনক সংস্থাগুলো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মুসলিম জনগোষ্ঠীর কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছিলেন। কুমামোতো জেলার একজন কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে আশ্রয়কেন্দ্রগুলোতে এমন কোনো বিভ্রান্তি ছিল না এবং খাদ্য সহায়তা হিসেবে পরিবেশিত শুকুরের মাংসের পদ খেতে না পারার বিষয়ে কোনো মুসলমান ব্যক্তি অভিযোগ করেননি। কুমামোতো ইসলামিক সেন্টারের প্রধান বলেন, অনলাইনে এই ধরনের পোস্ট ছড়ানোয় তিনি দুঃখিত, কারণ কিছু লোক এগুলোকে সত্যি বলে বিশ্বাস করতে পারেন। তিনি বলেন, এই ভুয়া খবর উপেক্ষা করা ছাড়া তাদের আর কিছুই করার নেই। তিনি বলেন যে তিনি 25 বছর ধরে জাপানে বসবাস করছেন এবং সম্প্রতি তিনি মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য বৃদ্ধি পেতে দেখছেন। তিনিও বলেন, দেশের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে কোনো সমস্যা থাকলে জাপানি জনগণ যেন তা তাদের জানায় এবং ইসলাম বিষয়ে প্রশ্নের উত্তর দিতে তিনি সর্বদা প্রস্তুত।
1: এনএসকিউ ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা। আপনারা টোকিও থেকে প্রচারিত এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।

0: কোনিচুয়া এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস
1: আর আমি হিরক খান। বন্ধুরা, আজও হবে ফান, একসঙ্গে জাপানি শেখার আনন্দে।
0: আজ আসরের 26তম পাঠ, এতে আমরা শিখব কিভাবে জাপানিতে একাধিক অনুভূতি এক বাক্যে প্রকাশ করা যায়।
1: আমাদের এই আসরের প্রধান চরিত্র তাম জাপানে পড়তে এসেছে ভিয়েতনাম থেকে। সে এবং একই বাড়ির অন্য দুজন বাসিন্দা মিয়া এবং কাইতো রোবট বাড়িওয়ালি হারুসানকে নিয়ে আজ একটি পার্কে এসেছে ওহানামি উপভোগ করতে। ওহানামি হচ্ছে বসন্তকালে স্বল্পকালের জন্য ফোটা চেরি ফুলের নৈসর্গিক সৌন্দর্য অবলোকনের প্রথাগত উৎসব। এ সময় চেরি ফুল ফোটা পার্ক ঘুরে দেখা ছাড়াও লোকজন চেরি গাছের নিচে বসে পানাহার করে থাকেন। তাম ও তার বন্ধুরা একটি চেরি গাছের নিচে মাদুর বিছিয়ে বসে পড়ল।
0: তাদের মধ্যে কি কথা হচ্ছিল তা জানতে চলুন শুনি আজকের 26তম পাঠের স্কেট।
2: お弁当だよ。僕が作ったんだ。どうぞ。
3: 綺麗。すごい。いただきます。この卵焼き、甘くて美味しいです。
4: カイトは本当に料理が上手だね。
2: 僕、シェフになりたいんだ。
4: いいね。
0: এবার প্রতিটি সংলাপের অর্থ জেনে নেয়ার পালা।
1: বিছানো মাদুরের মাঝখানে একটি বক্স লাঞ্চ খুলে কাইতো বলল,
2: お弁当だよ。
0: এই যে বক্স লাঞ্চ।
2: 僕が作ったんだ。どうぞ。
0: আমার বানানো খাবার খেয়ে দেখুন প্লিজ।
1: সুসজ্জিত খাবার দেখে মিয়া মুগ্ধ হয়ে বলল,
3: কিরে
0: কি সুন্দর।
1: সুন্দর সাজানো বক্স লাঞ্চ দেখে তামো অবাক হলো।
3: すごい
0: দারুন।
3: いただきます
0: খেয়ে দেখি।
1: তাম প্রথমে জাপানি অমলেট খেতে আরম্ভ করলো।
3: この卵焼き甘くて美味しいです。
0: এই জাপানি অমলেট যেমন মিষ্টি তেমনই সুস্বাদু।
1: মিয়া বলল,
4: কাইতো ওয়া হন্তোনি রিওরি গা জোজু দা নে।
0: কাইতো, আপনি আসলেই খুব ভালো রাঁধতে জানেন।
1: জবাবে কাইতো জানালো,
2: বোকু শেফু নি নারিতাই দা।
0: ভবিষ্যতে আমি শেফ হতে চাই।
1: মিয়া মাথা নেড়ে বলল,
4: ই নে।
0: সে তো

0: খুবই ভালো কথা।
1: কায়তোর মধ্যে প্রতিভা আছে বটে।
0: আজকের মূল বাক্য হল, জাপানি অমলেট যেমন মিষ্টি তেমনই সুস্বাদু। এই বাক্যটির গঠন রীতি বুঝতে পারলে আপনি নিজের অনুভূতিগুলো জাপানিতে এক বাক্যে সাজিয়ে বলতে পারবেন। সবার আগে চলুন দেখি মূল বাক্যটিতে কি কি আছে। মানে হল এই জাপানি অমলেট। এখানে মানে হচ্ছে জাপানি অমলেট, যা সচরাচর বক্স লাঞ্চের একটি পার্শ্বীয় পদ হিসেবে থাকে।
2: আমাকতে
0: কথাটির মূল শব্দ হল একটি ই বিশেষণ, আর তা হল
2: আমাই
0: বা মিষ্টি স্বাদের, আর
2: ঐশি
0: মানে হল সুস্বাদু। আজকের পয়েন্ট হল, দুটি বা তার চেয়ে বেশি বিশেষণ পদের ভাব একটি বাক্যের মাধ্যমে প্রকাশ। বিশেষণ যদি হয় ই বিশেষণ, তাহলে এর শেষ ভাগে থাকা ই অংশটি বাদ দিয়ে সেখানে জুড়ে দিন। আজকের পাঠে যখন
2: আমাই
0: বিশেষণটি
2: ঐশি
0: বিশেষণের সঙ্গে যুক্ত হয়েছে, তখন
2: আমাই
0: হয়ে গেছে
2: আমাকতে,
0: আর তারপরে বসেছে
2: ঐশি।
0: তাহলে পুরো কথাটি দাঁড়ালো
2: আমাকতে ঐশি।
1: এবারে শুনে শুনে শব্দ করে বলুন।
2: আমাকতে ঐশি দেস কোনো তামাগো ইয়াকি আমাকতে ঐশি দেস।
0: এবার একটি পার্ক সম্পর্কে অনুভূতি প্রকাশ করা এক সংলাপ শুনি।
3: উয়েনো কোয়েন দো দেশিতা কা?
4: হিরোকুতে কিরেই দে তোতেমো ইয়োকাত্তা দেসু।
0: কথাগুলোর অর্থ জেনে নেওয়া যাক।

0: বিশেষণ হিরোই, মানে বড় বা খোলামেলা। পরের বিশেষণের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই এটির রূপান্তর ঘটেছে। আর পরের বিশেষণ
1: কিরেদে
0: আসলে একটি না বিশেষণ,
1: কিরেনা,
0: যার অর্থ সুন্দর বা পরিচ্ছন্ন, কিন্তু এটিও আবার এর পরের বিশেষণের সঙ্গে যুক্ত হওয়ার কারণে রূপান্তরিত হয়েছে। লক্ষ্য করুন, কোনো না বিশেষণকে পরবর্তী বিশেষণের সঙ্গে যুক্ত করার সময় এর না অংশটি বাদ দিয়ে সেখানে জুড়তে হয়
1: দে।
0: সবশেষে আছে
1: とても良かったです,
0: অর্থাৎ খুব ভালো লেগেছে।
2: বন্ধুরা শুনে শুনে শব্দ করে বলুন,
1: হিরোকুতে, হিরোকুতে কিরেদে, হিরোকুতে কিরেদে とても良かったです।
0: আচ্ছা, এবার অন্য অনুভূতি প্রকাশ অনুশীলন করা যাক। মনে করুন আপনি বলতে চান জাপানের ট্রেনগুলো হচ্ছে সময়ানুবর্তী আর সুবিধাজনক বটে। সময়ানুবর্তী কথাটির জাপানি
1: সেইকাকুনা,
0: এবং সুবিধাজনক হচ্ছে
1: বেনডিনা।
0: খেয়াল করেছেন তো, দুটোই কিন্তু না বিশেষণ। চেষ্টা করুন এবার বলতে,
3: সেইকাকুদে বেনডি দেসনে।
0: আজকের বোনাস বাক্যটি কাইতো বলেছিল বক্স লাঞ্চ খুলে মেলে ধরার সময়।
4: দোজো,
0: কাউকে কিছু সাধার সময় বলতে হয়।
1: দোজো
0: মানে প্লিজ নিন। আসলে এটা অনেক কাজে ব্যবহার করা যায়, যেমন অন্যকে কোনো কিছু খেতে বলা, সম্মান দেখিয়ে কোনো কাজ আগে করতে বলা, বা এমনকি তার প্রাপ্য কোনো কিছু দেওয়ার সময়ও এটি বলতে হয়।
2: শ্রোতা বন্ধু, আপনাদের পালা এবার, শুনে শুনে বলুন।
1: দোজো।
0: এ পর্যায়ে আরেকবার শুনব আজকের স্কিট।
4: ও বেন্টো দা ইয়ো, বোকু গা সুকুত্তান দা, দোজো।
5: কিরে, সুগোই, ইতাদাকিমাসু। কোনো তামাগো ইয়াকি আমাকুতে ওইশি দেসু।
6: কাইতো ওয়া হন্তো নি রিওরি গা জোজু দা নে।
4: বোকু শেফু নি নারিতাই ইন দা।
6: いいね。
7: ハルさんの知恵袋。
2: エバーハルさんへのパラモシェルジュリー。アジコタハベチェリーフレノイショルギクションドルジョウポボゲルプロタオハナミションポッケ。
0: আসলে সাকুরা মানে চেরি ফুলের সৌন্দর্য নিজের চোখে না দেখলে উপলব্ধি করা যাবে না। বসন্তের ক্ষণস্থায়ী এই ফুল ফোটে মাত্র দিন দশেকের জন্য, মার্চ থেকে মে মাস পর্যন্ত সময়ে জাপানের দক্ষিণ থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে উত্তরে গিয়ে শেষ হয়। দেশের মধ্যভাগে থাকা টোকিও অঞ্চলের লোকজন চেরি ফুল অবলোকন করতে পারেন মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে। কোন তারিখে দেশের কোথায় চেরি ফুল ফুটতে পারে এবং কোন অঞ্চলে বর্তমানে প্রস্ফুটিত অবস্থায় আছে তার পূর্বাভাসও দেওয়া হয়ে থাকে গণমাধ্যমগুলোতে।
2: লোকজন সাধারণত কোথায় ওহানামি করতে যান তাও বলে দিন দিদি।
0: আপনি তো জানেন কাছাকাছি থাকা পার্কে এবং দুপাশে সারি সারি চেরি ফুলের গাছ থাকা রাস্তায় লোকজন চেরি ব্লসম দেখতে যান। টোকিওতে চেরি দর্শনের সবচেয়ে বিখ্যাত স্পটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল উয়েনো পার্ক এবং শিনজুকু গিওয়েন ন্যাশনাল গার্ডেন। কিন্তু আপনি জাপানের যেখানে যান না কেন চেরি ফুল উপভোগ করতে পারেন। কোনো কোনো এলাকায় রাতের বেলা চেরি গাছে আলোকসজ্জার ব্যবস্থাও থাকে, তখন সেটা মনে হয় যেন বাড়তি পাওনা। শ্রোতা বন্ধু, কেমন লাগলো আজকে সহজে জাপানি ভাষা?
2: জানাবেন কিন্তু, আর আগামী আসরেও সঙ্গে থাকবেন আশা করি।
8: NHK ওয়ার্ল্ড 国際 放送ラジオ日本です。東京からお送りします。
9: This is NHK World Radio Japan Tokyo.